শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

আক্রান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বিওজে প্রায় প্রতি ছ মাস অন্তর সুদের হার বাড়িয়ে আসছে। এই সুদের হার বৃদ্ধি প্রত্যাশিত ছিল, কারণ তীব্র মূল্যবৃদ্ধির ঝুঁকি মোকাবিলার ইঙ্গিত দিয়েছিল ব্যাংকটি। গভর্নর উয়েদা কাজুও এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে এবং প্রশ্নের উত্তর দিতে দিনের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। ইন্দোনেশিয়া জুড়ে একাধিক দাবানল ভয়াবহ রূপ নেওয়ায় জাপানের আত্মরক্ষা বাহিনী বা এসডিএফ আকাশপথে আগুন নেভানোর অভিযান শুরু করেছে। বুধবার এসডিএফের হেলিকপ্টারগুলো সমুদ্রের জল তুলে দাবানল কবলিত এলাকাগুলোতে আগুন নেভানোর উদ্দেশ্যে জল ঢেলেছে। এসডিএফের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন, এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা অত্যন্ত সীমিত। এই পরিস্থিতিতে আকাশ থেকে জল ঢালা একটি অত্যন্ত কঠিন অভিযান। এর আগে জাপান সরকার অগ্নি নির্বাপনে যোগদানের জন্য তিনটি হেলিকপ্টার বহনকারী একটি পরিবহন জাহাজ কালিমান্তানে পাঠিয়েছিল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই প্রথম এসডিএফ বিদেশে অগ্নি নির্বাপন অভিযানে অংশ নিল। ইন্দোনেশিয়ার সরকার জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত মোট এলাকার পরিমাণ কমপক্ষে 2000 বর্গ কিলোমিটার। জুলাই মাসে দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কিউশু শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা পুরোপুরিভাবে পুনরায় চালু হয়েছে। কুমামোতো এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এটি ছিল লাইনটি স্থগিত থাকার সর্বশেষ অংশ। শুক্রবার সকালে 52 দিন পর প্রথমবারের মতো সম্পূর্ণ কিউশু শিনকানসেন লাইনে পরিষেবা পুনরায় চালু হয়। 28 জুলাই ভূমিকম্পের পর কিউশু শিনকানসেন সমস্ত পরিষেবা স্থগিত করে। জুলাই মাসের শেষের দিকে হাকাতা এবং কুমামোতো স্টেশনের মধ্যে এবং 7 অগস্ট শিন মিনামাতা এবং কাগোশিমা চুও স্টেশনের মধ্যে এই পরিষেবা পুনরায় চালু হয়। তবে রেললাইন ও অন্যান্য স্থাপনা সহ 1000-এরও বেশি স্থানে ক্ষয়ক্ষতি হওয়ায় কুমামোতো এবং শিন মিনামাতা স্টেশনের মধ্যে পরিষেবা স্থগিত ছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাতিসংঘের মানবাধিকার মিশন বলেছে, চলতি বছরের শুরুতে দক্ষিণ ইরানের একটি স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। ইরান বিষয়ে মানবাধিকার পরিষদের একটি তথ্য অনুসন্ধানকারী দল বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের মিশন ফেব্রুয়ারি মাসে হরমুজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলার তদন্ত করেছিল, যে হামলায় শিশুসহ অন্তত 160 জন নিহত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে মার্কিন সামরিক বাহিনী পুরনো তথ্যের ভিত্তিতে ভুলবশত তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। জাতিসংঘের তদন্তকারী দল উল্লেখ করেছে যে প্রাথমিক বিদ্যালয়টি ইরানের অভিজাত সামরিক ইউনিট ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের রূপান্তরিত স্থাপনায় পরিচালিত হচ্ছিল। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র এটি একটি সামরিক লক্ষ্যবস্তু ছিল কি না তা যাচাই করার জন্য সম্ভাব্য সবকিছু করার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং একটি বেসামরিক স্থাপনায় আঘাত হানার ব্যাপক ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও বিমান হামলাটি চালিয়েছে। মিশন জানায় তারা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে যার উপর ভিত্তি করে তাদের বিশ্বাস যুক্তরাষ্ট্র নির্বিচার হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে। সেই হামলার ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি বা আহত হওয়া কিংবা বেসামরিক স্থাপনার ক্ষতিসাধন হয়েছে। শনিবার নাগোয়া শহরে এশিয়ান গেমসের উদ্বোধনের আগে উত্তর কোরিয়ার ক্রীড়ামন্ত্রী জাপানে এসে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে প্রায় 8 বছরের মধ্যে এটি কোনো উত্তর কোরীয় মন্ত্রীর প্রথম সফর। কিম ইল গুককে বহন করা একটি বিমান বৃহস্পতিবার মধ্য জাপানের আইচি জেলার চুবু সেন্ট্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করেছে। পৌঁছানোর পর জাপানে বসবাসকারী কোরীয়দের সাধারণ সমিতির কর্মকর্তাদের সাথে করমর্দন করেন কিম। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় 80 জন মানুষ বিমানবন্দরের প্রস্থানপথে তাকে স্বাগত জানান। তিনি এর আগে 2018 সালের নভেম্বরে উত্তর কোরিয়ার জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে অন্যান্য দেশের অলিম্পিক কমিটির সদস্যদের একটি বৈঠকে যোগ দিতে জাপান সফর করেছিলেন। পিয়ংইয়ংয়ের

0: পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে জাপান নীতিগতভাবে উত্তর কোরীয়দের প্রবেশ করতে দেয় না। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রীড়াবিদ ও অন্যদের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটানো হয়। এনএইচকে জানতে পেরেছে যে মার্কিন আলুর জন্য অভ্যন্তরীণ বাজার পুরোপুরি উন্মুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র আবারও জাপানের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্রসমূহ জানিয়েছে, চলতি মাসের শুরুতে জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরকালে এই আলোচনা অনুষ্ঠিত হয়। রোগব্যাধি ও কীটপতঙ্গের উদ্বেগের কারণে টোকিও বেশিরভাগ কাঁচা আলুর আমদানি নিষিদ্ধ করে রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধে জাপানের কৃষি মন্ত্রণালয় এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। শুক্রবারের এক বৈঠকে মন্ত্রণালয় সংশ্লিষ্ট রোগ ও কীটপতঙ্গ শনাক্ত করবে বলে আশা করা হচ্ছে। এরপর তারা সুনির্দিষ্ট ঝুঁকি হ্রাসের ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করবে। মার্কিন আলু শিল্পের কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিতে জাপান অনেক বেশি সময় নিয়েছে। জাপানের আলু চাষী ও অন্যান্যরা এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন, এটি দেশের কৃষিখাতের ওপর মারাত্মক আঘাত হানতে পারে। তবে মন্ত্রণালয় বলছে, তারা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই প্রক্রিয়াটি নিয়ে এগিয়ে যাচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএইচকে ওয়ার্ল্ড জাপানের সহজেই জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস।
1: জাপানি শেখার এই আনন্দময় অভিযাত্রায় আপনাদের সঙ্গী হিসেবে আরো আছি আমি হিরক খান।
0: আজই আসরের 29তম পাঠে আমরা শিখব জাপানিতে অতীতকাল অর্থাৎ ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে বলার উপায়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা তাম, একই ভাড়াটে বাড়ির আরেক বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়া এবং তাদের রোবট বাড়িওয়ালি হারুসান এ মুহূর্তে হারুসান হাউস নামের বাড়িতে বসে গল্প করছে। গত রোববার কামাকুরায় এক মন্দিরে অনুষ্ঠিত একটি পিয়ানো কনসার্টে গিয়েছিল মিয়া। সেখানে তার তোলা ছবিগুলো এখন সে দেখাচ্ছে সবাইকে। এসব ছবি দেখতে দেখতে হঠাৎ বিস্মিত হল তাম।
0: তবে সবার আগে চলুন শুনি 29তম পাঠের কথোপকথন।
2: নিচিওবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা। দো দেশিতা কা? সুবারাশিকাত্তা দেসু। সোরে ওয়া ইয়োকাত্তা দেসু নে। শাশিন ও তাকুসান তোরিমাশিতা। মিতে কুদাসাই। আ, কোরে ইউকি-সান। ইউকি-সান?
0: সংলাপের প্রতিটি লাইন এবার বোঝার চেষ্টা করা যাক।
1: প্রথমে পিয়ানো কনসার্ট সম্পর্কে জানাচ্ছে মিয়া।
2: নিচিওবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: রোববার পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
1: হারুসান জিজ্ঞেস করলেন,
2: দো দেশিতা কা?
0: কেমন ছিল সে অনুষ্ঠান?
1: মিয়া উত্তর দেয়,
2: সুবারাশিকাত্তা দেসু।
0: দারুণ এক অনুষ্ঠান ছিল।
1: হারুসান বললেন,
2: সোরে ওয়া ইয়োকাত্তা দেসু নে।
0: তাহলে তো খুবই ভালো কথা।
1: মিয়া তার তোলা পিয়ানো বাদকের ছবিগুলো তাদের দেখালো।
2: শাশিন ও তাকুসান তোরিমাশিতা।
0: অনেক ছবি তুলেছি।
2: মিতে কুদাসাই।
0: এই যে দেখুন প্লিজ।
1: ছবি দেখে হঠাৎ বিস্মিত হলো তাম।
2: আ, কোরে ইউকি-সান।
0: আরে, এ তো দেখছি ইউকি-সান।
1: হারুসানের ইলেকট্রনিক সেন্সর তামের আবেগ জড়ানো কণ্ঠস্বর ধরে ফেলল আর তার গালে লালচে আভা দেখা দিল।
2: ইউকি-সান,
0: ইউকি-সান।
1: বুঝতে পেরেছি, তাহলে এই সেই পিয়ানো বাদক ইউকি যার সঙ্গে জাপানে দেখা করার বাসনা তাম পোষণ করছে।
0: হ্যাঁ, মনে হচ্ছে ভাগ্য তাদের দুজনের আবার সাক্ষাৎ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। আজকের মূল বাক্য হচ্ছে পিয়ানো পরিবেশনা শুনতে গিয়েছিলাম।
2: পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ঘটে যাওয়া কোনো কিছু সম্পর্কে জাপানিতে বলতে চাইলে এই বাক্যটির গঠন প্রণালী খুব কাজে আসবে। মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
3: পিয়ানো,
0: শুনেই বুঝতে পারছেন এটা হলো পিয়ানো।
3: এনসো
0: মানে পরিবেশনা, আর এই দুটি বিশেষ্যকে নো দিয়ে যুক্ত করার ফলে হয়েছে
3: পিয়ানো নো এনসো,
0: অর্থাৎ পিয়ানো পরিবেশনা। লক্ষ্য করুন এরপরে ও পার্টিকেল ব্যবহার করা হয়েছে, কারণ জাপানিতে কর্মপদের পরে এই পার্টিকেল বসে।
3: কিকিনি
0: মানে হলো শোনার জন্য বা উদ্দেশ্যে, এবং
3: ইকিমাশিতা
0: মানে গিয়েছিলাম। এটা হলো যাওয়া অর্থাৎ
3: ইক
0: ক্রিয়াপদের মার্জিত অতীত রূপ। আজকের ব্যাকরণের আলোচ্য পয়েন্ট হচ্ছে
3: কিকিনি ইকিমাশিতা,
0: শুনতে গিয়েছিলাম। এখানে
3: কিকিনি
0: কথাগুলোর মধ্যে আছে ক্রিয়াপদ
3: কিক
0: মানে শোনা। এই ক্রিয়াপদের মাস রূপ হল
3: কিকিমাস।
0: এবার এখান থেকে মাস অংশটি সরিয়ে ফেলুন, তাহলে রয়ে যাবে
3: কিকি,
0: এবং এর সঙ্গে জুড়ে দিন উদ্দেশ্যবোধক পার্টিকেল নি।
1: তার মানে হলো কোনো কিছু করার উদ্দেশ্য বোঝাতে আমরা জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি সরিয়ে নেব এবং সেখানে জুড়ে দেব পার্টিকেল নি, তাই তো?
0: ঠিক তাই। আজকের মূল বাক্যটিতে আছে পিয়ানো বাদন শোনার লক্ষ্যে বা উদ্দেশ্যে বা জন্য গিয়েছিলাম, এ কারণে
3: পিয়ানো নো এনসো ও কিকি নি
0: অংশের পরে শুধু বলুন
3: ইকিমাশিতা,
0: অর্থাৎ গিয়েছিলাম।
1: বন্ধুরা, এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
3: কিকি নি ইকিমাশিতা, পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: এবার একটি নমুনা সংলাপ শুনুন যেখানে ঘটে যাওয়া বিষয় নিয়ে কথা হচ্ছে।
2: কিয়ো দোকো নি ইকিমাশিতা কা? 原宿に服を買いに行きました。
0: えばれ、アルトタオシュネネアジャク。
2: 今日どこに行きましたか？
1: アジ、コタイギエチレン？
3: 今日、
0: マネホロアジ。
3: どこ？
0: エタ、プロスノボドクショブド、ジャーアルト、コタイ。
2: 原宿に服を買いに行きました。
1: 原宿でジャマキンテギエチラン。
0: 原宿はトルントルンでポチュンデレクジャイガジェカネハルファシャネジャマカポキンテパワジャイアモンオネクドカンレチェ。
3: フク
0: マネジャマバデレスエポレ
3: カイニ
0: コタティトイリウェチェケナバ
3: カウ
0: クリアポテケクリアティーマスループチェ
3: カイマス
0: シェカンテケマスオンショティバデオッポッバキロイロ
3: カイ
0: এবার এর সঙ্গে জুড়ে দেওয়া হলো পার্টিকেল নি, ফলে এটি দিয়ে হারাজুকু যাওয়ার উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে।
1: আচ্ছা, পার্টিকেল নি এই বাক্যে দুটি স্থানে আছে, একটা হলো হারাজুকু নি এবং আরেকটা ফুকুও কাই নি। ব্যাপারটা কি বলুন তো?
0: এই পার্টিকেল দুই স্থানে দুটি ভিন্ন কারণে ব্যবহার করা হয়েছে।
3: হারাজুকু নি
0: কথাটিতে নি পার্টিকেল দিয়ে গন্তব্য বোঝানো হয়েছে, অন্যদিকে
3: ফুকুও কাই নি
0: কথাটিতে যাওয়ার উদ্দেশ্য বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয়েছে।
1: এবার প্রশ্নের পরে উত্তরগুলো শুনে শুনে বলুন।
3: কিও দোকো নি ইকিমাশিতা কা? হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা। হারাজুকু নি ফুকু ও কাই নি ইকিমাশিতা।
0: অন্যান্য আরও কিছু উদ্দেশ্যে যাওয়ার কথা জাপানিতে বলা অনুশীলন করা যাক। মনে করুন বলতে চান আপনি সুশি খেতে গিয়েছিলেন। সুশি কথাটির জাপানি উচ্চারণ
3: সুশি।
0: এবার খাওয়া মানে
3: থাবেরু
0: এবং এর মাস রূপ হচ্ছে
3: থাবেমাস।
0: এখান থেকে মাস বাদ দিয়ে
3: থাবে,
0: বাকি কাজটুকু তো সবাই জানেন।
4: 寿司を食べに行きました。
0: এ বারে আরো শিখি পর্ব। আজ শিখব সপ্তাহের বারগুলোর জাপানি নাম। প্রত্যেকটি নাম শুনে শুনে বলুন।
1: সোমবার মানে হলো
3: কেতসুয়োবি।
1: মঙ্গলবার
3: কায়োবি।
1: বুধবার মানে
3: সুইয়োবি।
1: বৃহস্পতিবার
3: মুকুয়োবি।
1: শুক্রবার হচ্ছে
3: কিয়োবি।
1: শনিবার
3: দোয়োবি।
1: এবং রবিবার হল
3: নিচিয়োবি।
0: আজকের স্কিটে মিয়া বলেছে
3: নিচিয়োবি নি পিয়ানো নো এনসো ও কিকি নি ইকিমাশিতা।
0: ধরতে পেরেছেন তো সেদিন কি বার ছিল?
1: রোববার, তাই না?
0: ঠিক ধরেছেন।
1: সময় হলো মিয়ার ট্রাভেল গাইড পর্বের। আজ আমরা কামাকুরা সম্পর্কে জানব, যেখানে পিয়ানো কনসার্ট শুনতে গিয়েছিল মিয়া।
0: টোকিও থেকে ট্রেনে করে প্রায় এক ঘন্টার পথ পেরুলেই জনপ্রিয় পর্যটন স্থান কামাকুরা। কিন্তু সে যেন এক ভিন্ন জগৎ। 800 বছরেরও বেশি আগে এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সামুরাই সরকার। সামন্ত সামুরাই গোষ্ঠী মিনামোতোর স্মৃতি বহন করে চলেছে এখানে অবস্থিত সুরুগাওকা হাচিমাঙ্গু শিন্তো মন্দির। এই কামাকুরা শহরেই অবস্থিত বিখ্যাত সুবিশাল বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা 11 মিটার। এছাড়াও রয়েছে অনেক প্রাচীন শিন্তো ও বৌদ্ধ মন্দির।
1: সেদিক থেকে কামাকুরাকে ঐতিহাসিক শহর বলা যায়।
0: সত্যি, কিন্তু কেবল ঐতিহাসিক গুরুত্বই নয়, কামাকুরার নৈসর্গিক সৌন্দর্যও কম কিছু নয়। একদিকে যেমন এখানে হাইকিং করে পর্বতারোহণের আনন্দ পেতে পারেন, তেমনি শহরময় উপভোগ করতে পারেন বসন্তের চেরি ফোটা, বর্ষাকালের হাইড্রাঞ্জিয়া আর শরতের বর্ণিল পল্লব। আবার রিল্যাক্স করতে চাইলে ঘুরে বেড়াতে পারেন সুসজ্জিত পরিপাটি দোকানপাট আর অগণিত ক্যাফেগুলোতে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা? জানাবেন কিন্তু।
1: আর আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।
5: টোকিও কারা ওকুরিশিমাসু।
6: দিস ইজ NHK ওয়ার্ল্ড রেডিও জাপান, টোকিও।